দিন ধা ধা ঘেরে নাগে ধেনে ঘেনে ধাতি ঘেনে ধারা গেন তাকে ধেনে ধেনা গেন তাকে টেতা খেটে ধেনে ঘেরে নাগে ধেনে গেন ধাতি ঘেনে ধারা ঘেনে তাকে ধেনে দিনা কেনে তিন তা তা কেড়ে নাকে তেনে কেনে তাতি কেনে তারা কেনে তাকে তিনে তিনা কেনে তাকে টেতা খেটে ধেনে ঘেরে নাগে ধেনে ঘেনে ধাতি ঘেনে ধারা ঘেনে তাকে।